0: কিছু বর মেরাগ মানু পর্দই না ডর ভর সদবাপ গরি রানী শকুন্তলালে নমান শঙ্কা দূর হুনালে তিনরাই ভগত রানীর পুত্র
1: শ্রী নারায়ণ ব্রহ্ম কা চরণমা ভক্তি ধরম সর্বদা আপনো বৈদিক ধর্ম কর্ম কুলকো আচার পালং সদা ভন্ছন জন্মনুলাই সূতক মরে কাল আই জুঠো ভনি জুঠো সূত